জানামালায় যাই রে লাল তোরারা, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, দিনা দিনা জিন্দাকি সারা খুনে ভাইরাজ, দিনা দিনা জিন্দাকি সারা খুনে ভাইরাজ, হরে রাম বাঁচো হরে রাম, মুখে বাঁচো হরে রাম আসে গরছু কাম, মুখে বাঁচো হরে রাম আসে গরছু কাম।

আয়ো ভোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি ভোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি ছাইলা ভালো ভালে দেখি রুঞ্জন মাখা মিচি ছাইনা ভানো ভালে দেখি রুঞ্চা আঁখা মিচি

পনি ঘুমদাই এক দিন দাই পরশরি সে আই পুকে ধনি তারি দেও মলাই পারি আইলে জানছো ভনে থে জসাই মাঝি অলমলা মাই থিয় রাউসালে ছোরি পঠায় তসাই আরে পর্বত পের তরাই হারু সব নেপালি দেশি তলাক পালো না গায়ে দর্জা পিবা শ্রী মোল মোলি না গায়ে হারম কুমারী ভাই।